শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 2 জুন মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের খসড়াটি সংশোধন করতে চান। গত শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের এক বৈঠকে এই খসড়া নথিটি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গেছে। মার্কিন ওয়েবসাইট এক্সিওস শনিবার খবরটি প্রকাশ করে। সংবাদ মাধ্যমটি প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবহিত দ্বিতীয় একটি সূত্রের মন্তব্যের উদ্ধৃতি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খসড়াটির বর্তমান রূপে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের একটি অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু এতে উল্লেখ করা হয়েছে যে এই স্মারকলিপিতে এর বাইরে কোনো সুনির্দিষ্ট ছাড়ের কথা বলা হয়নি। প্রতিবেদনে প্রশাসনের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ট্রাম্প চান খসড়াটিতে অন্তর্ভুক্ত করা হোক যে যুক্তরাষ্ট্র কীভাবে এবং কখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করবে। দ্বিতীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে যে ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত কিছু অংশ সংশোধন করতে চান। প্রশাসনের সেই কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন যে একটি চুক্তি হবে। ওই ব্যক্তি বলেছেন, মার্কিন পক্ষ অপেক্ষা করবে যাতে প্রেসিডেন্ট যা চাইছেন তা পেতে পারেন। এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম একটি সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তেহরানও এই সম্ভাব্য খসড়ার নথিতে নতুন কিছু সংশোধনী যোগ করবে। সেই সূত্র উল্লেখ করেন যে উভয় পক্ষ যদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে ব্যর্থ হয়, তবে ইরান সে ধরনের পরিস্থিতি মেনে নিতে পুরোপুরি প্রস্তুত। তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চাংমি ওকিনাওয়ার মূল দ্বীপের দিকে এগিয়ে আসছে এবং প্রচণ্ড শক্তিশালী বাতাস বয়ে আনছে। আবহাওয়া কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে প্রবল বাতাস, উঁচু ঢেউ ও ভূমিধসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে বলেছেন। জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত চাংমি নাহা শহরের দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এবং ঘণ্টায় 15 কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। সংস্থাটি উল্লেখ করেছে, মঙ্গলবার পর্যন্ত ওকিনাওয়া এবং আমামিতে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় 162 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। প্রবল বাতাসে ওকিনাওয়ার কিছু অংশ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। নাহা শহরে একটি কাঠের তৈরি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া রোধ করতে দমকল কর্মীরা সেটিকে একটি ভবনের সাথে বেঁধে সুরক্ষিত করেছেন। কর্মকর্তারা আশা করছেন, আগামী 24 ঘন্টায় ওকিনাওয়া ও আমামিতে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঝড়টি বুধবার নাগাদ জাপানের পশ্চিম থেকে পূর্ব অংশের দিকে এগিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবারের জন্য প্রায় 400টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর বেশিরভাগই ওকিনাওয়া থেকে আসা যাওয়ার ফ্লাইট ছিল। মঙ্গলবারের জন্য নির্ধারিত আরও 160টিরও বেশি ফ্লাইট এখন বাতিল করা হয়েছে।
1: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো জাপানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার প্রচেষ্টা অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে বলে পুনরায় ব্যক্ত করেছেন। রবিবার সিঙ্গাপুরে শাংরিলা ডায়ালগ নামে পরিচিত একটি বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখেন কোইজুমি। তিনি প্রধানমন্ত্রী তাকায়েচি সানায়ের অধীনে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া পদক্ষেপ এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক কাঠামো সংশোধনের বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, একটি অবাধ ও উন্মুক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখা হল এই প্রচেষ্টাগুলোর লক্ষ্য। চীন এই পদক্ষেপগুলোকে নব্য সামরিকবাদ বলে সমালোচনা করেছে। কোইজুমি এই সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন যে এমন একটি দেশ আছে যাদের কাছে পারমাণবিক অস্ত্রের বিশাল ভাণ্ডার এবং কৌশলগত বোমারু বিমান রয়েছে। জাপানের কাছে এই ধরনের কোনো অস্ত্রই নেই, তবুও জাপানকে নব্য সামরিকবাদ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এটা কি অদ্ভুত নয়? চীনের প্রতিরক্ষামন্ত্রী ফোরামে যোগ না দেওয়ায় কোনো দ্বিপাক্ষিক মন্ত্রী পর্যায়ের আলোচনা হয়নি। এটিকে দুঃখজনক বলে অভিহিত করে কোইজুমি উল্লেখ করেন যে মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বক্তব্য রাখার আগে কোইজুমি ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা পুনর্ব্যক্ত করতে তার ফিলিপিনো প্রতিপক্ষ গিলবার্তো তেওদোরোর সাথে সাক্ষাৎ করেন। জাপানে ব্যবহৃত আবু কুমা শ্রেণীর ডেস্ট্রয়ার হস্তান্তর করার বিষয়টি জাপান যে বিবেচনা করছে তা নিয়ে তারা আলোচনা করেছেন। জাপানের নৌ আত্মরক্ষা বাহিনী থেকে অবসরের পর জাহাজটি ফিলিপাইনের কাছে দ্রুত হস্তান্তরের জন্য চেষ্টা চালাতে উভয় দেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। আলোচনার পর তেওদোরো এনএইচকে বলেন, দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনের ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে দুই দেশই উদ্বিগ্ন। চীনের উপকূলরক্ষী বাহিনী তাইওয়ানের পূর্ব দিকে জলসীমায় টহল পরিচালনা করেছে বলে জানিয়ে জাপান ও ফিলিপাইনের সামুদ্রিক সীমানা আলোচনা নিয়ে তাদের সমালোচনা করেছে। উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়েছে, জলসীমায় সামুদ্রিক সীমানা নির্ধারণের বিষয়ে আলোচনা শুরু করার ব্যাপারে দুই দেশের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই টহল একটি প্রয়োজনীয় অভিযান ছিল। এতে বলা হয়েছে, এই পদক্ষেপ চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। জাপান ও ফিলিপাইনকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য এতে আহ্বান জানানো হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 28 মে অনুষ্ঠিত জাপান ফিলিপাইন শীর্ষ সম্মেলনে প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে সামুদ্রিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ দুই দেশের মধ্যকার একান্ত অর্থনৈতিক অঞ্চল ও মহীসোপানে সামুদ্রিক সীমানা নির্ধারণের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। টোকিও শেয়ারবাজারের প্রধান সূচক নিক্কেই 225 এই প্রথমবারের মতো 67,000 পয়েন্টের গণ্ডি পেরিয়ে সর্বকালের নতুন রেকর্ড গড়েছে। নিউ ইয়র্কের প্রধান তিনটি শেয়ার বাজার সূচকের রেকর্ড পরিমাণ উত্থানের ফলে টোকিও বাজারে এই চাঙাভাব দেখা গেছে। সোমবারের লেনদেনের শুরুতেই লাফিয়ে বাড়তে থাকে নিক্কেই সূচক এবং এক পর্যায়ে এটি 900 পয়েন্ট বা 1.3% বেশি বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যেকার সংঘাত নিরসনে চলমান আলোচনায় অগ্রগতির ব্যাপারে বিনিয়োগকারীদের ইতিবাচক প্রত্যাশার কারণে গত শুক্রবার ওয়াল স্ট্রিটে শেয়ার কেনার হিড়িক পড়ে।
0: এনএইচকে জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।